0: আরে রেনচে
1: আমাকে দুদিরি মো
0: আরে কোন ট্রান্সফর্ম মাইকন নি বলে খত তো থন রত না থাকর তো ইওরা মাস মাছে ক সাখ না ওয়া ইয়া
1: আমা আমা তা সো সো সো ওলে চু রে কোন ট্রান্সফর্ম মাইকন না তা জিন ইয়া কোয়া তা চামাস গরিয়া
0: আ হরে কোন ট্রান্সফর্ম মাইকন তা সাগজি চিগের আদা না তা মর গাইন কো নি গরা তেজ কি সুমত চিগচিজ গ সাতা ইয়া না গামো সুঙ্গ দখতে না কেনি আদিকচিজ জোগনো চো মক্সাসে কি চোচ
2: চিতিরা তা মর্গে খরমো থেমকিনি মারাম বাপ তমুরক
1: ama dengi e zi anige na nguzu chira sozoki
0: marge nga nga yeg chmoz gond gdan e hinda ta
1: ama nga mumaz ne na na nila na ama menkana chi chu zita na ta dar tskhal sun nuria aka
0: oi
1: na menkan ti na ta neli menchi kuna chu kuzi ni kwa mo zi na je kon sacha ti mine na chu khalon sacha ti na ta gusan chu mari ba
0: jo gu ba la nga golok karmo nga na chu zu na chazu khalon gorak cholo gorak ट्रांसफॉर्म माइकन नेता शांचिन योंग न्यामले मानजी गुना चोकया मानरन डा काजे मेक ng gamura ng nga tane den tok chik karnga dan ta arang ki ta gormo stongs gara kumar gu ta ya
1: ama ta chosung gi ta chosung gi tang nila nang ka ta na on sa ma chi ta shin ju gu ji te
0: ya ta chun jo na ma song kong a kha par zga ta tang tang ji na ha gu na pa ma ri nya chera thim me thim yok
1: ama ta ma zmo ni re
0: mang gu
1: ama na na che men khang gu na kha par zha si
0: ততা দেখি আছি ঠিক থ গ দন জল দন গ থ দন দন
3: দল খা ট্রংসং মানদম রিঞ্জর পাখনল সোনা ট্রংসং মানদম ট্রংখম ঠিকনা ট্রংসং মানদম
4: Sorhun jayi lagjil lang kur nyo chong chong ra de salam khar kar khwam jur khsar pil khle khani kharlam jer gortak ang che chig par yole chori gajer ja che sang ram bam thom jang ma sam je olang kur ri na chu yo la chori na dan jo de khchi khchi ge de yong sa ge de ta bi olang kur lar tan do ba am nyon dom khan chang ma sorhun jayi lagjil lang kur chong ri phe par gap sa she jeh ti khapra ang jang khchi khsam thu thubden ob den ge Tutur gırgı yine.